0: পুরীতে এগুলো পিতেছে ভাগ্য সকলে মঞ্চে পারা কায়দা রাশিয়া রাত্রালে রে জব আটকা নাও তো ঠিকছে উজি রে মন উপাস তুত পালে জিবা পালে সে তো উদু পালে জিবা রে রে ভিলো কি তো সে জিবা ওয়ে নে পাচ্ছি মারা জি পাছো সে যে পাওয়ে বালে রো মাল বলতে দু সতু তো আও পালে জবে পালে উতেল পালে তোবে না মাগি ল আরে কলম উতোবে না উনে
1: Assoyez-vous,
0: nous sommes premiers midi et l'homme qui ne marche pas